0: সাহায় বিচার কবে লই মা, বিচার কবে লই মা, সাকে
1: তিন তারা তিন তীর তিন তারা।